দুর্যোগ হওয়া ভাবলেও কোয়াগের রব দুর্গা অবাস্য কোয়াগার রক্ষা ও দেখ রক্ষ রক্ষ মহান রক্ষ।